ধনিয়সে ধনে গুজাও ভার দেবনে গুজাও ধনিয়সে ধনে গুজাও মিয়াশ লিখছ না গুজাও লিখিন হিচিক না।